বিছর কবেলাই মা, বিছর কবেলাই মা, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পছি আমার লাইসেন্স।